0: বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমলাই সুদ খৈ বাবা বনে রাম, খৈ বাবা বনে রাম, অসার মাইনামা পানি পরে রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্ধু হই চলে নৌড়ারা পারি কম্পন সহ বিচর কবে লই মা, বিচর কবে লই মা।
1: তিন তারা তিন তীর ছড়কে নাহে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর ছড়কে নাহে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর ছড়কে নাহে রাম তীর নর মায়ালু, সারা সারা